শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায়

11,655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 1 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। দক্ষিণ পশ্চিম জাপানে কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা 35 পৌঁছেছে। কম্পনটির মাত্রা ছিল 7.1 এবং জাপানি পরিমাপকে এর তীব্রতা ছিল 7, যা সর্বোচ্চ। এরপর থেকে শত শত ছোট ছোট ভূমিকম্প হয়। প্রায় 10,000 জনসংখ্যা অধ্যুষিত হিকাওয়া শহরে 120টিরও বেশি বাড়ি ও অন্যান্য ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রায় 20 কিলোমিটার দূরের কাশিমা শহরে এওন মল কুমামোতো শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে যায় দালানটি। 12 জনকে উদ্ধার করা হয়েছে, 7 জন মারা গেছেন এবং বাকিরা আহত। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এওন জানাচ্ছে, ভূমিকম্পের প্রায় 80 মিনিট পর শপিং মলটির দক্ষিণ দিকে বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় তলাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিটি জানাচ্ছে, এর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি, তবে তাদের ধারণা গ্যাস বিস্ফোরণই এর সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। মলের একজন কর্মী জানান, কর্মীদের দলবদ্ধভাবে ভবনের ভেতরে গিয়ে গাড়ি ও বাড়ির চাবি আনার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, ভবনটি থেকে বেরিয়ে আসার প্রায় 2 মিনিট পরেই বিস্ফোরণটি ঘটে। তিনি একটি গুম গুম শব্দ শুনতে পান এবং তার দিকে ধেয়ে আসা ছায়ের মতো কিছু একটা দেখতে পান। কর্মকর্তারা বলছেন, ইয়াতসুশিরো শহরে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ায় 11 জন আটকা পড়েছিলেন। সবাইকে উদ্ধার করা হলেও 9 জন মারা যান। কর্মকর্তারা আরও জানাচ্ছেন, শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 374টি আশ্রয়কেন্দ্রে 9,000-এরও বেশি মানুষ অবস্থান করছিলেন। জাপান উপকূলরক্ষী বাহিনীর টহল জাহাজ ইমারি কুমামোতো জেলার উকি শহরের মিসুমি বন্দরে মঙ্গলবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য পানি বিতরণ এবং অন্যান্য পরিষেবা প্রদান করেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাহাজে বিনামূল্যে গোসলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য জাহাজের পাওয়ার আউটলেট ব্যবহার করা যাবে। কর্মকর্তারা জানাচ্ছেন, জাপান উপকূলরক্ষী বাহিনীর আরেকটি টহল জাহাজ ইয়াতসুশিরো বন্দরে আত্মরক্ষা বাহিনীর পানির ট্রাকগুলোতে পানি সরবরাহ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইয়েনকে শক্তিশালী করতে জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লেনদেন চলাকালে ডলারের বিপরীতে মুদ্রাটির ব্যাপক উত্থান ঘটে এবং এটি অল্প সময়ের জন্য 157-এর কাছাকাছি পর্যায়ে পৌঁছে যায়। জাপানের মুদ্রা প্রায় 5 ইয়েন বেড়ে প্রায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইয়েন এর আগে প্রায় 40 বছরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেছেন, ওয়াশিংটন মনে করে ইয়েনের অতিরিক্ত অস্থিরতা ভালো লক্ষণ নয়। তিনি আরও বলেন যে তার মতে মুদ্রাটির মূল্যমান অনেক কম।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি ডেস্ট্রয়ার দেশে প্রথমবারের মতো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি গোলাবর্ষণের পরীক্ষা

0: চালিয়েছে। টোকিও যখন দ্রুত তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই এই মাইলফলকটি অর্জিত হল। মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের স্থানীয় সময় বুধবার প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, যা নিশ্চিত করেছে যে নৌ আত্মরক্ষা বাহিনীর ডেস্ট্রয়ার চোকাই টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এজিস সজ্জিত জাহাজটি মার্চ মাসের মধ্যে টমাহক নিক্ষেপণের সক্ষমতা অর্জন করেছিল। এটির সেপ্টেম্বরের দিকে দক্ষিণ পশ্চিম জাপানের সাসেবো বন্দরে ফিরে আসার কথা রয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের পাল্টা আক্রমণ সক্ষমতার একটি অংশ। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 1600 কিলোমিটার। 2018 সালের মার্চ মাসের মধ্যে প্রায় 169.4 বিলিয়ন ইয়েন বা প্রায় 1.04 বিলিয়ন ডলার ব্যয় করে সর্বোচ্চ 400টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। সম্ভবত আরও 7টি এইজিস সজ্জিত জাহাজকে টমাহক নিক্ষেপণ সক্ষমতার জন্য পরিবর্তিত করবে মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামপন্থী গোষ্ঠী হামাস গাজা ভূখণ্ডে নিরস্ত্র হতে সম্মত হয়েছে। গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন বোর্ড অফ পিসের সাথে এই মতৈক্য অর্জিত হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, আজ বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। ব্রিটিশ গণসম্প্রচার কেন্দ্র বিবিসিও শুক্রবার জানিয়েছে যে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বলেছেন, গোষ্ঠীটি গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অফ পিসের পরিকল্পনায় সম্মত হয়েছে এবং শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। যদি হামাস নিরস্ত্র হয় এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যায়, তবে ফিলিস্তিনি ভূখণ্ডের শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত একটি স্থানীয় আইনসভার ভোটের পর এই সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা একটি শহরের আশপাশে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, কারণ কর্তৃপক্ষ স্থানীয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। তবে রয়টার্স একটি প্রতিবাদী গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে জানায় যে মৃতের সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। এদিকে স্থানীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, নিরাপত্তা কর্মীদের একজন নিহত হয়েছেন। যে প্রতিবাদী দলটি নির্বাচনী সংস্কার এবং স্থানীয় রাজনীতিবিদদের বিশেষ সুবিধা বিলোপের দাবি জানাচ্ছে, সেটিকে গত মাসে একটি অবৈধ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। গত মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষটিও প্রাণঘাতী রূপ নিয়েছিল। এই অঞ্চলের অন্যান্য এলাকায় আগস্ট মাসে আরও কয়েক দফা ভোট গ্রহণের কথা থাকায় নতুন সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।